0: मेरे प्यारे सुनने वालों, आगे बढ़ने से पहले समय हो गया है विज्ञापन चलाने के लिए। विज्ञापन के बाद ये जो भजन रखे थे ये आपको ज़रूर सुनाएंगे। 8 का वक्त है।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9763372047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ke zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: Reddingswerkers hebben gisteren in de Colombiaanse stad Cali een vrouw levend uit een ingestort gebouw bevrijd. Ze had bijna 30 uur onder het puin vastgezeten. De ingewikkelde reddingsoperatie nam zo'n 16 uur in beslag, waarbij de hulpdiensten zich 7 tot 8 meter naar beneden moesten graven om haar te kunnen bereiken. De brandweer zegt dat de vrouw het naar omstandigheden goed maakt. Vanavond vindt een bijzonder natuurverschijnsel plaats waarbij de maan voor de zon schuift. Terwijl in IJsland, Spanje en Portugal sprake is van een totale zonsverduistering, wordt de zon in Nederland voor bijna 90% bedekt. Liefhebbers die hem missen moeten wel even geduld hebben, want een vergelijkbare bedekking is pas te zien in het jaar 2081. Ongeveer een kwart van de mensen met een ernstige psychische aandoening ontvangt momenteel geen passende zorg. Volgens een nieuw rapport van de Nederlandse GGZ gaat het naar schatting om 62.000 volwassenen. De branchevereniging waarschuwt dat patiënten snel tussen wal en schip vallen wanneer de verantwoordelijkheid tussen instanties niet helder is geregeld. Het risico op terugval na een zorgbehandeling wordt daarmee aanzienlijk vergroot. President Trump heeft bekendgemaakt dat het Amerikaanse zorgprogramma Medicaid voortaan geen vergoeding meer biedt voor geslachtsveranderende operaties en hormoonbehandelingen bij minderjarigen. De maatregel volgt in een reeks besluiten om de rechten van transgenders en de toegang tot transgenderzorg voor jeugdigen in te perken. Vanuit de LHBTI-gemeenschap en de belangenorganisaties is er scherpe kritiek geuit. Dan nog het weer. Het blijft droog in het hele land en zonnig. Met een zwakke tot matige oostenwind wordt warmere lucht aangevoerd. En de temperaturen lopen op van 24 graden in het noorden tot zo'n 30 of 31 graden in het zuiden. En tot zover het nieuws op Fahun Hindustani Radio.
7: Dit is Fahun Hindustani Radio.
0: जी हाँ मेरे प्यारे सुनने वालों, आप सभी को हार्दिक से स्वागत है बुधवार के सुबह की कार्यक्रम जिसे आप और मैं जुड़े हैं। और 8:04 गुजर गया है। प्यारे सुनने वालों, आज 12 तारीख हो चला है, 8वां महीना चल रहा है इस साल का 2020 का। और आज के सुबह बहुत शानदार है, पर सुबह का वक्त में थोड़ा से सर्दी था। मैं भी zomers aangekleed naar buiten. Ja, ik moest naar de studio komen en het voelde zo koud aan. Nou, koud niet, best fris, fris. Dus als u aan het luisteren bent, raad ik u ook aan om een vestje mee te nemen. En de zon schijnt dus ook, met andere woorden, jezelf goed insmeren met zonnebrandcrème. Of spray, tegenwoordig is dat ook. Bescherm uw huid waar nodig is. Draag een hoed, een pet. Maar bescherm uzelf. Het is heel belangrijk. Aur bahut afsos ke baat hai, mausam to bahut accha hai, par dukhat ke baat ye hai ki sabhi paude jo hai, ghaas jo hai, sab jar gaye hai. Haan, sab ke paani nahi milta na, barish nahi hota, to jhura ke karan, jaise ke pehle Suriname mein jhura hota tha, krot droh tait, aise yahan par ho gaya hai is waqt mein. अभी तो मैं दर्रा नहीं देखे, दरारा जिसे कहते हैं वो अभी नहीं देखे यहाँ. वो भी ऐसा नौबत ना आए कि दरारा यहाँ फट जाए. अगर ऐसा नौबत आ जाए मेरे प्यारे सुनने वालों, तो पानी का कीमत जो है वो महंगा हो जाएगा. जी हाँ, तो पानी भी थोड़ा समझ बूझ कर इस्तेमाल करना, उतने पानी खबरों करना जो आवश्यक थे. Want water op dit moment is heel heel belangrijk door die aanhoudende warmte. ऐसे कई कई vijvers जो है, जो हम कहते हैं रिफीर है, गुत्रो जो है, वो कम, उसमें पानी भी कम हो गया है. वार्डोर दान ओक कैसे बोले हैं, जो कंटेनर लावे हैं रिफीर से, जो प्रोडक्टर हैंडल में आते हैं, उनको भी थोड़ा से दुविधा हो जाता है. तो ऐसे ऐसे कारण होता है कि हमारा जो सामान होता है, जो हम खरीदते हैं, वो थोड़ा से महंगा हो जाता है. द फूल वे दैट ओक आन व्हाट नीट प्रेतख इस मैं ही ओक वेल सेग. वादा के मुताबिक यहाँ से आपका ये सुंदर सा भजन जो है चला देती हूँ.

ज़रा तस्वीर से निकल कर तू तो सामने आ जाना, और किसी के लिए कुछ कर ना सके अच्छाई के बुराई के, हाँ बुराई छोड़ो अच्छाई करो, अगर अच्छाई ना कर पाओ तो उनके लिए दुआ प्रार्थना ज़रूर करना। आज जी हाँ आज आपको पता है ना पता है तो यहाँ से आपको बतला दिया जाता है कि आज द सोनफर्द्वेंद है, सूर्य ग्रह लगेगा आज। द सोनफर्द्वेंद फान दाख बैना फॉली द अख्तर द मान दिट मुच वेतन हेट वर्ड फनाफंद हेल फ्रूख स्खेमरग, या हेट वर्ड फनाख vanavond heel vroeg schemerig, maar niet door de zonondergang. De maan schuift namelijk voor de zon. Het wordt de grootste zonverduistering in Nederland sinds 1999. En op allerlei plekken en manieren proberen mensen het natuurfenomeen te zien. Binnen Europa zal op IJsland en in Portugal, Spanje een volledige zonverduistering te zien zijn. In Nederland zal zo'n 90% van het zonsoppervlak bedekt zijn door de maan. Deze situatie zal zich pas in 2081 weer voordoen in ons land. Dat is pas in 2081, maar het was in 1999 en de dag is dan nu aangebroken. Dat u vandaag dat ook mag waarnemen. In Nederland, in Nederland begint de zonverduistering rond 7:15 s'avonds. En omstreeks 7:50 is het hoogtepunt. De maan lijkt dan de grootste hap te nemen uit de zon. Het lijkt zo, maar het is niet zo. De maan komt dan voor de zon te staan. Ongeveer een uur later gaan de maan en de zon samen onder. Ja, het wordt gezegd, opgelet, gebruik geen zonnebril. Nee, gebruik geen zonnebril, lasbril of cd en kijk al helemaal niet met het blote oog. Waarom niet